শ্রোতাও আপ সুন রহে থে রঙ্কল আধুনিক গীত লিয়া নেই বোল চলকা অর উনকে সাথিও কে আওয়াজ মে ইয়ে আকাশবাণী কা হাফলং কেন্দ্র হে আইয়ে আপ সুনতে হে জয়ন্তিয়া কার্যক্রম কে তহত জয়ন্তিয়া ভক্তি গীত খেমেনলাং ফল ইন অর উনকে সাথিও কে আওয়াজ মে।

0: আজি তো পার্টি লাগিব। প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম। আইডিয়া ইয়াতেই পার্টি করিম। পিজ্জা পার্টি, ইয়ে তোমার কার্ড আর পিন দিয়া। মূল কার্ডৰ ডিটেইলস মই মূল নিজেই দি দিম। RBI কয় আপোনাৰ পিন, OTP, CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেৱল নিজৰ কম্পিউটাৰ, মোবাইল বা সিকিউৰ নেটৱৰ্কৰ পৰাহে কৰিব।
1: বাই গার্লস, কোন ফালে গৈছা?
0: শুনা নাই?
1: নো শেয়ারিং।
0: RBI কয় জানি লওক, সতর্ক হওক।